বিদ মনা ভয়ে তার সাথে জেনে গ্রহ কর জাতে সজব না কবি মানে সাচো সতে নামে রাধা মঞ্জন জয়া পানে দোসরো।